0: কাম খাচিলো ছিম ছিম কো খবর আমার থাহা খবর ডট কম মা
1: রেডিও থাহা সঞ্চার 99.4 মা অবকো প্রস্তুতি
0: দ্য নিউজ প্লাস।